0: তোমার ঠান্ডা লেগেছে হোম তোমরা জল
1: হোমনা গেছি কাল আজ কল হিম
0: খরিদেছি বলে দেখলে চলবে
1: না
0: তুমি কি করে